রোমিও জুলিয়েট অথবা লাইলি মজনু অথবা শাহজাহান ও মমতাজ অথবা উইথ ও জুলিয়াস সিজার। তো যাই হোক, আপনার কাছে মনে হয় মানে কোন প্রেমটাকে আসলে প্রেম মনে হয় এবং কোন প্রেমটাকে আসলে ভালোবাসা মনে হয়? একটা জিনিস আমি আবিষ্কার করেছি, সেটা হচ্ছে পৃথিবীর সব ভালোবাসাই প্রেম, কিন্তু সব প্রেমই কিন্তু ভালোবাসা নয়। মানে কিভাবে এটা বললাম সেটার বিশ্লেষণ কিন্তু আমি করব। তার আগে আপনারা বলুন যে আমার কথাটা কতটুকু রাইট বা আপনারা কি বুঝতে পেরেছেন কিনা আমি এটা আসলে কি বোঝাতে চেয়েছি। এটা যদি মানে বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিন 01841904904 নম্বরে। ওকে, তো চলুন এখন আবারও আপনাদের সাথে আমি আর একটা সুন্দর প্রেমের গান, প্রেমের গান না ভালোবাসার গান, ভালোবাসা দিবি কিনা বল আরজিনের গানটি শুনে আসি এবং আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।

0: তুই।
1: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।